खो गया है मेरा दिल, या इक वेट नीट वारिन देज़े मैं हार्ट इज़ फ़रलोरन. Het zijn de prachtige dingen die gebeuren in de liefde. En dat was de stem van Savita Singh samen met Lokkie Singh in deze Savali Saloni cover Ghana.

दिल से दिल ही को वो धड़कन से हो लंदन, ढूंढो मैं ढूंढो मेरी ब्रदर की दुल्हन। यह फिल्म का नाम है मेरी ब्रदर की दुल्हन एन दैट वाज एन प्रachtige मोये टाइटल ट्रैक। Ja, destijds in de hoofdrol Imran Khan en Katrina Kaif in deze romantische comedy. Ujala Radio, hi, sunu alomeho, ami J. Ram. En ik hoop dat je lekker geniet van de mooie, prachtige, heerlijke Ghana. Eventjes terug in de tijd. De stem van Tess van de formatie Stereo Nation. Ja, ken je deze nog? Eentje die je niet mag vergeten, hoor.

ये दिल मिलते हैं मुश्किल से, इश्क करो दिल से, द स्टेम फन जुबिन नौटियाल। Ujala Radio, hey, Sunwalo. Ik hoop dat je lekker geniet van de prachtige, mooie nummers. Jambio, wat je ook aan het doen bent. Ujala Radio, hey, Sunwalo. Geniet lekker van de beste.